গানের জন্য। তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি প্রেস্টিজিয়াস অ্যালবার্ট হলে গান করেছিলেন, এবং সেই অ্যালবার্ট হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। গোটা পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ তাকে এক ডাকে চিনতেন। তিনি সুর সম্রাজ্ঞী, তিনি লতা মঙ্গেশকর। তো ওনার জীবনের কাহিনী নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

লতা মঙ্গেশকর তার সুদীর্ঘ মিউজিক ক্যারিয়ারে বিভিন্ন মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, বিভিন্ন প্রজন্মের মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন। কিন্তু কোন সেই মিউজিক ডাইরেক্টর জানেন কি যার একটি ফিল্মেও তিনি গান করেননি? তো রেডিও বাংলা নেই ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী নিয়ে। তো একজন মাত্র মিউজিক কম্পোজার, একজন মাত্র মিউজিক ডাইরেক্টর আছেন যার একটি গানেও লতা মঙ্গেশকর কণ্ঠ দেননি, তিনি হচ্ছেন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর ওপি নায়ার। আগে হ্যাঁ, ওপি নায়ার তো তিনি একবার বলেছিলেন যে লতা মঙ্গেশকর বেস্ট সিঙ্গার, কিন্তু আমার যে সুরগুলো হয় সেই সুরগুলোতে লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঠিক খাপ খায় না, এটাই ছিল ওপি নায়ারের মতামত। আর সেই জন্য তিনি নিজের কোনো সুর করা গান লতা মঙ্গেশকরকে দিয়ে গাওয়াননি। তো রেডিও বাংলাকে ডট কমে লতা মঙ্গেশকরের জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
3: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

সৌগন্ধ হ্যায় মুঝে ইস মিট্টি কি। এই গানটি ছিল লতা মঙ্গেশকরের শেষ গাওয়া গান। 2019 সালে এই গানটি রেকর্ড করা হয় এবং এই গানটি রেকর্ড করা হয়েছিল ভারতবর্ষের সৈনিকদের জন্য, ভারতবর্ষের বীর জওয়ানদের জন্য, যারা নিজের দেশের সীমানায় সদা জাগ্রত। তারপরে লতা মঙ্গেশকর আর কোনোদিন কোনো গান করেননি। তো রেডিও বাংলা নেট ডটকমে শুনছেন হারানো সুর, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিনে যেন গঙ্গা জলেই গঙ্গা পূজা করলাম। ওনার জীবনের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনার সঙ্গে শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো বলুন তো আজকে আমাদের এই হারানো সুরের আড্ডা সফর, জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনার জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: কথা ঠোঁটে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
4: হে হে।

আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, ধিতাং ধিতাং বলে ইমাদলে তান তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আসবে না, তুমি আসবেই আমি জানি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: So just to sum it up in Bengali, in nutshell, what Adris has said, what we could make out or what we could gather from him, from his fascinating story, keep your core strength intact. At the same time, look ahead. কি আসতে চলেছে যেটা আমাদের নতুন করে এমন যেন না হয় যে একেবারে সব পথ থেকে আমরা বিচ্যুত হই, কোনো পথ না থাকে। কিপ ইনোভেটিং, নতুন নতুন জিনিস ভাবা, উই এগেইন কিপিং দ্য কোর স্ট্রেংথ ইনট্যাক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থিঙ্ক আউট অফ দ্য বক্স, যেটার সঙ্গে একটা সিনার্জিস্টিক অ্যালায়েন্স থাকে উইথ দ্য কোর এরিয়াস। দ্যাট হ্যাভ বিন দ্য সাকসেস মন্ত্রা অফ অদ্রিস চক্রবর্তী, আমাদের কলকাতার হোম গ্রোন। নাও ইউনো হি উইংস হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউকেতে আছে, আমেরিকায় আছে, আমাদের কলকাতায় আছে, বম্বেতে আছে, দুবাইতে আছে। আমি শিওর নেক্সট টাইম ওয়েন উই গেট টু মিট অদ্রিস, হি উইল হ্যাভ মোর উইংস স্প্রেড অ্যাক্রস আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। টিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর নিউ জার্নি।
1: Thank you so much, Hrithik. Thank you very much for giving this opportunity to join you today.

আজ 26শে সেপ্টেম্বর, বাংলা গানের আকাশে এক বিষণ্ণ দিন। যে কণ্ঠ একসময় আমাদের বলেছিল এই পথ যদি না শেষ হয়, সেই পথের পথিক হেমন্ত মুখোপাধ্যায় সশরীরে হয়তো আজ নেই, কিন্তু তার গানের পথ আজও শেষ হয়নি। আজকের আড্ডা জাংশন জুড়ে থাকছে সেই অনির্বাণ কণ্ঠস্বরের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। হেমন্ত মুখোপাধ্যায় মানে যে এক শিল্পী শুধু তা নয়, তিনি এক অনুভূতি, কখনো প্রেম, কখনো বিরহ, কখনো জীবনের গভীরতম নিঃসঙ্গতার সঙ্গী। আর সেই অনুভূতির রং মেখেই আজ প্রথমে খোঁজ নেব আজও কি অলিরও কথা শুনে বকুল হাসে, তারপর জীবনের কিছু কিছু কথা হয়তো যখন ঝড়ের কাছে রেখে আমরা ফিরে যাব সেই সীমানায়, তখন দেখব আমাদের মন একটু চঞ্চল, একটু আনমনা হয় নাকি। তবে তার দায় কিন্তু একান্তই সেই হেমন্ত মুখোপাধ্যায়ের ম্যাজিক্যাল ইম্প্যাক্টের।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনলে একটা ব্যাপার খুব স্পষ্ট বোঝা যায়, তিনি শুধু গান গাইতেন না, জীবনের প্রশ্নগুলোকেও সুরে বেঁধে দিতেন। আর কতকাল আমি রবদি সাহারা, এই লাইনটি আমার আপনার এবং অসংখ্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে যায়, যেন নিজের মনের প্রশ্নই ফিরে আসে গানের সুরে। তাই এবার চলুন কিছু উত্তরহীন প্রশ্ন নিয়ে তাকাই নীল ধ্রুবতারার দিকে, আর তারপর খুঁজে নিই হারানোর মাঝেও বেঁচে থাকার সাহস, ছোট্ট নীড়েও ভালোবাসা ও সম্ভাবনার বড় আকাশ কীভাবে খুঁজে পাওয়া যায়।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘরাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘরাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বড়।
1: বাংলা গানের আকাশে ইতিহাসে কিছু জুটি আছে যাদের একে অপরকে ছাড়া কল্পনাই করা যায় না, যেমন উত্তম সুচিত্রা, তেমনই সঙ্গীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ। শোনা যায় নচিকেতা ঘোষ যখন কোনো সুর তৈরি করতেন তার মাথায় প্রায়শই ভেসে উঠত একটাই কণ্ঠ, হেমন্তের কণ্ঠ। কারণ তিনি জানতেন এই গলায় শব্দের চেয়েও বেশি কিছু আছে, অনুভূতির ওজন। একটা নদীর মতোই ছিল তার কণ্ঠ, কখনো শান্ত, কখনো গভীর, কখনো আবার জানা অজানা কোনো তীরের খোঁজে চলে চলা অবিরাম এক জলপথ। নদী এখানে যেন সময়ের প্রতীক, যে বয়ে চলে নিজের গতিতে আর মানুষ দাঁড়িয়ে থাকে উত্তরের খোঁজে। তাহলে চলুন বেরিয়ে পড়ি, পাল তুলে ভেসে পড়ি, কখনো নদীর কাছে কিছু প্রশ্ন রাখি আর আমাদের হৃদয়ের গোপন ব্যথার মুখোমুখি হই।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: একটি কথা শুধা।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Khud Londone boshe Kolkatar Chinatown er Chinese দেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

হেমন্ত মুখোপাধ্যায়কে শিল্পী হিসেবেই আমরা সবাই চিনি, কিন্তু বাড়ির মানুষদের কাছে তিনি কেমন ছিলেন জানেন? কথিত আছে, যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে তিনি খুবই সচেতন ছিলেন। বিশেষ করে তার মেয়ে রানু মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছিল এক অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। মঞ্চে কিংবা স্টুডিওতে তিনি কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু বাড়িতে ছিলেন একেবারেই রানুর বাবা, একজন সাদামাটা সাধারণ নিরহংকার বাবা। আর সেই মমতা স্পর্শই যেন ধরা পড়ে সেই সব গানে, যখন দেখতে পাওয়া যায় এক মেঘলা দিনে একলা হয়ে মেয়ে বসে আছে, এক্সপেক্ট করছে তার বাবার প্রেজেন্স, আর দূর থেকে এক স্নেহভরা কণ্ঠের ডাক সে যেন শুনতে পায়। বাবা তাকে বলছে, আয় খুকুয়া।

বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রা জুটির যেমন কথা অবিচ্ছেদ্য, তেমনই তাদের আবেগের আবহকে আরও গভীর করে তুলেছিল আরেকটি নাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তম কুমারের লিপে যার সবচেয়ে বেশি গান রয়েছে, হেমন্ত মুখোপাধ্যায়। পর্দায় উত্তম কুমারের লিপি আমরা বারবার তাকে শুনেছি, কিন্তু সুচিত্রা সেনের অভিনীত একাধিক ছবির আবেগঘন মুহূর্তেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান এক অনন্য মাত্রা করে দিয়েছে। সুচিত্রা সেন ছিলেন খুবই বেছে বেছে কাজ করা মানুষ, খুঁতখুঁতে। তার চলচ্চিত্রের আবেগময় পরিবেশ তৈরির জন্য সঙ্গীতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই হেমন্তবাবুর কণ্ঠ আর সুচিত্রা সেনের পর্দার উপস্থিতি মিলেমিশে তৈরি হয়েছিল এক অনবদ্য সিনেম্যাটিক ম্যাজিক। এই গান শুনতে শুনতে যেন আমাদের মনও থমকে দাঁড়ায়, আর কিছু না বলা অনুভূতিগুলো মকমলি কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে মনের কুঠরিতে দীপ জ্বেলে যায়। ব্যাস, অমরত্বের জন্য আর কি কিছু লাগে?

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আমরা শুনছিলাম বাঘিনী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মান্নাদের কণ্ঠে ও কোকিলা তোরে সুধাই রে। আর কোকিলাকে সুধাইতে সুধাইতে আবারও ফিরলাম আমি আড্ডা জাংশনের শুভায়ন। আর হ্যাঁ, আপনারেও সুধি, রেডিও বাংলার আড্ডা জাংশন যখন চলছে, যদি এই সময় কোনো ফোন, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ বা অন্যান্য কোনো নোটিফিকেশান এসে হাজির হয়, তাহলে তারে বলে দিও সে যেন আসে না আমার আর আপনার মাঝে। কারণ এই মুহূর্তে আমরা এক অদ্ভুত জগতে রয়েছি। কোন জগতের কথা বলছি বলুন তো? না না, কর্মের জগতের কথা বলিনি, কাজ, অফিস, নোটিফিকেশান, এর বাইরেও একটা জগৎ আছে বন্ধু, এর বাইরেও জগৎ আছে, তোমরাও জানো না, তোমরা নিজেই জানো না। আরে আরে আরে, রাগ করবে না কিন্তু, আমি তো জাস্ট গানে লিরিক্সই আওড়াচ্ছিলাম। আর রাগের কথা যখন উঠলো তখন একটা কথা বলতেই হয়, কখনো কখনো রাগও কিন্তু বেশ মিষ্টি লাগে। আর সেই মিষ্টি অভিমান আর নস্টালজিয়ার সঙ্গেই এবার শুনবো পরপর তিনটি।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: মাগারে। কিরে ঘামলি কেন? বাজা
1: গামাপা মাগারে।

দুই ভাই ছবির গান শুনতে শুনতে ফিরলাম আবারও আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন। তবে খালি হাতে নয়, ফিরলাম দুই ভাইয়ের গল্প নিয়ে। তবে এই দুই ভাই কারা? হেমন্তবাবু আর সলিল চৌধুরী। তাদের বন্ধুত্ব আর সৃষ্টিশীল সম্পর্কের মধ্যে যে এক অদ্ভুত কিংবদন্তি অধ্যায় জড়িয়ে রয়েছে তা আজকে বলবো। জানেন কি, গণনাট্য সংঘ অর্থাৎ আইপিটি এর দিনগুলো থেকেই তাদের পরিচয়। একদিকে সলিল চৌধুরীর কলম, আর সুরে রয়েছে সমাজ, সংগ্রাম আর মানুষের কথা, রানারের কষ্টের কথা, যন্ত্রণার কথা। আর অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রয়েছে একদিকে বিরহ, যন্ত্রণা, আবার মধুময় আবেগ। ওনার যন্ত্রণার গান শুনলেও কেন জানি না কষ্ট হতো না। এটা শুধু আমার কথা নয়, লক্ষ লক্ষ শ্রোতার কথা। আজ আপনাদের কাছেও একটা ছোট্ট প্রশ্ন, জীবনের কোনো এক প্রশ্নের উত্তর যদি আজই পেয়ে যেতেন সেটা কি হতো? হয়তো সেই উত্তর লুকিয়ে আছে কোনো এক ঝড়ের কাছে, অথবা সেই উত্তর চিঠি হয়ে পৌঁছে যাচ্ছে কোনো এক রানারের পিঠে।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা হয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে?

বাংলা সিনেমার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এমন একটা সময় ছিল যখন পর্দায় উত্তম কুমার আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠকে আলাদা করে ভাবাই যেত না। সত্যি বলতে কি, দর্শকরা এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিলেন যে অনেকেই ভাবতেন উত্তম কুমার নিজেই হয়তো গানগুলি গেয়েছেন। পর্দায় উত্তম কুমারের হাসি, চোখের ভাষা আর নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের মখমলি কণ্ঠ, এই জুটি যেন ছিল একেবারে আনবিটেন। তাই তো সূর্য ডোবার পালা আসলেও বাউল বাতাস জানে চলচ্চিত্রের সোনালি আকাশে ঝড় উঠেছে। আর সেই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু সুন্দর, এসো না সবাই হাত মিলিয়ে সাক্ষী হই কোনো এক কাজল নয়না হরিণী।

হেমন্ত মুখোপাধ্যায়ের কর্মনিষ্ঠা নিয়ে সঙ্গীত মহলে একটা বিখ্যাত গল্প প্রচলিত আছে। শোনা যায়, একবার কয়েকজন সঙ্গীত পরিচালক, যাদের মধ্যে নচিকেতা ঘোষ, রবীন চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়, ঠিক করেছিলেন পরদিন সকালে গুরুত্বপূর্ণ রেকর্ডিংয়ের আগে হেমন্তবাবুকে চোখে চোখে রাখবেন, গোটা রাত যেন তিনি বিশ্রাম নেন, আর কোথাও যেন উনি কোনোভাবে পরিশ্রম না করেন, কারণ পরের দিন সকালে ওনাদের ফ্রেশ ভয়েস চাই। সবাই ঠিক করলেন ওনারা এক ঘরে ঘুমাবেন। ঘুম তো হলো, সকালে উঠে তাঁরা দেখলেন হেমন্তবাবু একেবারে তৈরি, পরিপাটি পোশাক, মুখে সেই চিরন্তন চিরচেনা প্রশান্তির হাসি, এমনকি তার বিছানাটাও যেন ছোঁয়াই হয়নি। সবাই তো অবাক, রেকর্ডিংয়ে গেলেন, রেকর্ডিং তো দুর্দান্ত হলো। তারপর হেমন্তবাবুই রহস্যের সমাধান করেছিলেন, হাটে হাড়িটা নিজেই ভেঙেছিলেন। উনি বললেন সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি চুপচাপ বেরিয়ে রাত ভোর ফাংশন করে তারপর ভোরবেলার আগে ফিরে আসেন, কিন্তু এতটুকু বুঝতে দিলেন না, ক্লান্তি যেন তাকে স্পর্শই করতে পারেনি। মাইক্রোফোনের সামনে যখন তিনি দাঁড়ালেন রেকর্ডিং স্টুডিওতে, সকলেই ভাবল এই যেন তার দিনের শুরু, এত ফ্রেশ ভয়েস। আর সে অক্লান্ত শিল্পীর কণ্ঠেই আজ আমরা শুনব পরপর দুটি অনন্য সৃষ্টি। একটিতে রয়েছে আত্মসমর্পণের শান্ত স্বীকারোক্তি, অন্যটিতে শিল্পীর অন্তরের কথা।

দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝেই উঠতে পারলাম না। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে আজকের আড্ডা জাংশনের আসর থেকে আমার শুভায়নের বিরতি নেওয়ার পালা এসে গিয়েছে। কিন্তু বলুন তো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর, তার গান, সেই সৃষ্টি থেকে কখনো সত্যি বিদায় নেওয়া যায়? সূর্য ডোবে, অনুষ্ঠান শেষ হয়, রেডিওর মাইক্রোফোন নিঃশব্দ হয়ে যায়, কিন্তু কোথাও না কোথাও বাজতে থাকে সেই একটা মনের কথা। আপনি হয়তো মনে মনে গাইছেন, বেকারার করকে হামে ইউ না যাইয়ে, আপকো হামারি কসম লট আইয়ে। লট তো হাম আয়েঙ্গে, ফিরবো আগামী সপ্তাহে আরও বেশি গান নিয়ে, গল্প নিয়ে, রঙের ছোঁয়ায় হৃদয় রাঙিয়ে। কারণ আপনার সঙ্গে এই সুরের বন্ধন, এই আড্ডায় পথ চলা, এই আমার এক অজানা শপথ। তাহলে ওই কথাই রইল, আজকের মতন আড্ডা জাংশনের আসর থেকে আমি শুভায়ন বিদায় নিচ্ছি। রেখে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায়ের সেই চিরন্তন কণ্ঠ, যা সময়ের সীমানা পেরিয়েও আমাদের আকাশকে সোনা সোনা রঙে রাঙিয়ে চলে আজও প্রতিদিন।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস। দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাঙালিয়ানার অন্যতম ঠিকানা।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। ভীত বাঙালি কিন্তু ভীত নয়, অন্তত কল্পনা ও ভাবনার ক্ষেত্রে তো নয়ই। মনে মনে রহস্য অ্যাডভেঞ্চারকে ধাওয়া করার নেশা কিন্তু বাঙালির শিরায় উপশিরায়। 8 থেকে 80 সকল বাঙালির কাছে কিন্তু গোয়েন্দা কাহিনী এবং গোয়েন্দা গল্প নির্ভর ছবি বরাবরই কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। সেজন্য আজকে প্রবাসীমান অনুষ্ঠানে কথা হবে সেই নিয়ে, সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: দিনের আলো নিবে এলো সচ্ছি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর।

মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক, বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্মি সে না যায় লেখা জোকা, ঘরেতে দুরঙ্গ।

0: হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যেটা বলছিলাম যে রহস্য নির্ভর বাংলা ছবির মহরত যদি আমরা বলতে পারি, সেটা কিন্তু হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক ও ছবি নির্মাতা প্রেমেন্দ্র মিত্রের হাত ধরে। 1952 সালে মুক্তি পায় প্রথম বাংলা থ্রিলার হানাবাড়ি। জনতার বিচারে হানাবাড়ি টিপিক্যাল গোয়েন্দা ছবি না হয়ে উঠলেও গোয়েন্দা ছবির কিছু উপাদানে কিন্তু সেই ছবিটা সমৃদ্ধ ছিল, এটা কিন্তু বলাই যেতে পারে। হানাবাড়ির পরে মনে রাখবার মতো থ্রিলার ছবিটি হলো উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত থানা থেকে আসছি। পরিচালক ছিলেন হীরেন নাগ, মূল নাটক ছিল অ্যান ইন্সপেক্টর কলস, নাট্যকার ছিলেন জে বি প্রিস্টলি। কিন্তু এই দুটি ছবির কোনোটাই কিন্তু আমরা সেরকমভাবে পেশাদার বা শখের প্রাইভেট ডিটেকটিভের চরিত্রকে কিন্তু বলতে গেলে খুঁজে পাই না। গোয়েন্দা ছবির ধারাকে যিনি বাংলায় সর্বপ্রথম সফল ও জনপ্রিয় করে তুলেছিলেন, তিনি কিন্তু আর কেউই নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রাণপুরুষ সত্যজিৎ রায়। আরও কথা হবে গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com-কে।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য।

0: নয়?
1: বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণই রইলেম চিরজীবন। পায় পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনই মহিষী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ জার্মান ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মোড়ল, স্বপ্ন আমার ফুরল। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মরা অনুষ্ঠান। আর যেটা বলছিলাম বন্ধু, যে গোয়েন্দা ছবি ধারাকে যদি আমরা বলতে পারি বাংলায় সর্বপ্রথম সফল যদি কেউ করে থাকেন, তিনি কিন্তু আর কেউ নন, বরঞ্চ বলতে পারেন বাংলার অন্যতম প্রাণ পুরুষ সুচিত্রা রায়। কথাসাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট ব্যোমকেশ বক্সীকেই সর্বপ্রথম আমরা দেখি, তিনি কিন্তু চলচ্চিত্রায়িত করেছিলেন 1969 সালে। উত্তম কুমার অভিনীত চিড়িয়াখানা ছবিটিকে তাই ধরা যেতে পারে যে প্রথম সফল গোয়েন্দা ছবি, মানে বাংলার প্রথম সফল গোয়েন্দা ছবি হিসেবে। এরপর নিজেরই সৃষ্ট গোয়েন্দা কাহিনীকে নায়ক, মানে এখানে নায়ক ছিলেন ফিদুদা, তাকে নিয়ে আসেন সত্যজিৎ রায় রূপালী পর্দায় অভিজাতদের মোড়কে। সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ বাংলা গোয়েন্দা ছবির ইতিহাসে কিন্তু বলতে পারেন কাল্ট হিসেবেই থেকে যাবে। ফেলুদা চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, জটায়ু চরিত্রে সন্তোষ দত্ত এবং তপসী চরিত্রে সিদ্ধার্থ চ্যাটার্জিকে বাংলা ছবির দর্শকরা একরকম বলতে পারেন যে অমরত্বের আসনে কিন্তু বসিয়ে রেখেছেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বন্ধু সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী বাংলা অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা .com এ। বন্ধু, সত্যি রায়ের পর বাংলা ছবি নির্মাতাদের একটু কিন্তু ভুল হয়নি বাঙালি দর্শকদের স্নায়ু বুঝে নিতে। রক্ত মাংসের ছাপোষা বাঙালিরা কিন্তু গোয়েন্দার সুপারহিরো এরকম কিন্তু একটা ক্যাটাগরি তৈরি করে ফেললেন। ফেলুদা, ব্যোমকেশ, কাকা বাবুদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেল, কারণ নম্বর যারা দেবেন তার একটা বড় অংশই কিন্তু সেই সময় ছিল খুদে বাঙালি দর্শক। তাদের খুশি করা মুখের কথা নয়। সঙ্গে বাজারে ভিড় জমালেন আরও সব গোয়েন্দারা, যেমন সোনাদা, শবর, শান্তিলাল, কিরিটি, গোগোল, পাণ্ডব গোয়েন্দা, গোয়েন্দা জুনিয়ররা। বাবার রেখে যাওয়া ফেলুদার সঙ্গেই কিন্তু একরকমভাবে দেখতে গেলে ঘর বেঁধে ফেললেন সন্দীপ রায়। ফেলুদা চরিত্রের নতুন মুখ হলেন সব্যসাচী চক্রবর্তী। আর টিভি সিরিজ ফেলুদা 30 1996 সাল থেকে শুরু করে ডাবল ফেলুদা 2016 সালে, একগুচ্ছ ফেলুদার গল্প কিন্তু সন্দীপ রায় মানুষজনকে উপহার দিয়েছেন।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়, একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই। কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে, ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময়ে হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোণে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলায় .com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানে .com-এ আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট .com।

অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়া রান্না। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দরিয়া রান্নায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডা দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার সেই অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলাদেশ ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শারীরিক যোগাযোগ থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কষ্ট করে শাড়ি বোনে, তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা, সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে, অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকিশাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকিশাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না বা কোন বছর থেকে সৃষ্টি হয়েছে সেটা না, বহু প্রাচীন বহু পুরনো, সেই জন্যই একটা ঐতিহ্যকে আজও মানুষের মনে তৈরি করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখনই কটকিশাড়ির কথা হয় তখন আমার সাথে মানে আমার জীবনে একটা নস্টালজিয়া কাজ করে। যারা ওড়িশি ডান্স করেছেন বা শিখেছেন তারা জানেন যে যখনই ওড়িশি নাচ করা হয় তখন কিন্তু সেই কটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কটকি শাড়ির ওপরে এবং তার ওপর রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়, কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো যেই ডান্স ফর্মে কটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কটকি প্রিন্টটা কত পুরনো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangladesh.com এ আজকে কুটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কুটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা ওড়িশি নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু মানে আরাধনা করাই নাচের মাধ্যমে, সেটাই কিন্তু ওড়িশি নাচ। এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউপির একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ মনের সঙ্গে মিলে থাকে, হৃদয়ের সঙ্গে মিলে থাকে, কিন্তু সেইগুলো যখন আমাদের ফেলে আসার সময়ে আমরা খুঁজতে চাই, তখনই তাদের দেখা পাওয়া যায়। ঠিক যেরকম আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশবালিশের কথা। একদম ছোট্ট বয়সে যখন বিছানায় একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে। এক অদ্ভুত মুহূর্ত, আর সেই পাশবালিশগুলো ছোট ছোট পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে, আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশ ফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে, তিনিই হলেন সেই পাশ ফারিশ যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশ ফারিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়, তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশ ফারিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশ ফারিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কী দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে। আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশ ফালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশ ফালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে, ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো একটা কাজ নিচে করছেন আর কি। তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশ ফালিশ টোপকে উঁকি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশ ফালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশ ফালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোর কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

হচ্ছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এটা চলছে পাশপালিশ নিয়ে। তো ছোটো বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করতো, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু এক পাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেকদিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যিই তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে, রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আমরা ফিরব তার কথা নিয়ে।

দোয়াটা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশপালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায় আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশপালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশপালিশ আসে। ভাবুন পাশপালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশপালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশপালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবার দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4474309657122 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে কিন্তু এত বালিশ তো সম্ভব নয়, সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশে। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্ব পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাঙালির ডট কম। তারা

মনটা সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে, তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল। মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা, সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকেই চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। সেই গানটা আপনাকে শোনাচ্ছি, আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

দুটো গানের পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে, থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্য রকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়। আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসাটা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব, তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো, তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

অনেক প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎই নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

রতন রায় চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণ ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দেবে। এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ, তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান, এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
5: অন্য কোথাও চল?
6: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
7: তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই, কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে। ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তো প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময় হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: কাটে যদি রাত গুলো।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে.কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন ভাবছেন, ইন দ্য মিন টাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোনে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলানে.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানে.কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না। কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কি না আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলাদেশ .com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়া রান্না। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান্ধুরিয়া রান্নায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডা দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার শেষ অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলাদেশ .com মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শাড়ির যোগাযোগ থাকে তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখনই শাড়ির কথা বলি এবং তার সাথে বাংলার যোগাযোগ নিয়ে কথা বলি, বারবার কিন্তু সেই তাঁত শিল্প বা কুটির শিল্পের কথা উঠে আসে। অর্থাৎ যারা কষ্ট করে শাড়ি বোনে তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা, সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে। অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলা নেই ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকি শাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকি শাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না বা কোন বছর থেকে সৃষ্টি হয়েছে সেটা না, বহু প্রাচীন বহু পুরনো, সেই জন্যই একটা ঐতিহ্যকে আজও মানুষের মনে তৈরি করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখনই কটকি শাড়ির কথা হয় তখন আমার সাথে মানে আমার জীবনে একটা নস্টালজিয়া কাজ করে। যারা ওড়িশি ডান্স করেছেন বা শিখেছেন তারা জানেন যে যখনই ওড়িশি নাচ করা হয় তখন কিন্তু সেই কটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কটকি শাড়ির ওপরে এবং তার ওপর রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়। কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না, সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো, যেই ডান্স ফর্মে কটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কটকি প্রিন্টটা কত পুরনো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন radiobangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিওবাংলার.কমে আজকে কুটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কুটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা ওড়িশি নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু, মানে আরাধনা করাই নাচের মাধ্যমে, সেটাই কিন্তু ওড়িশি নাচ। এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউপির একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টোব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ মনের সঙ্গে মিলে থাকে, হৃদয়ের সঙ্গে মিলে থাকে, কিন্তু সেইগুলো যখন আমাদের ফেলে আসার সময়ে আমরা খুঁজতে চাই, তখনই তাদের দেখা পাওয়া যায়। ঠিক যেরকম আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশবালিশের কথা। একদম ছোট্ট বয়সে যখন বিছানায় একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে, এক অদ্ভুত মুহূর্ত। আর সেই পাশবালিশগুলো ছোট ছোট পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশ ফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে, তিনিই হলেন সেই পাশ ফারিশ, যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশ ফারিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়, তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশ ফারিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশ ফারিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কি দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে, আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশ ফালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশ ফালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে, ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো একটা কাজ নিচে করছেন আর কি, তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশ ফালিশ টোপকে উঁকি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশ ফালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশ ফালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলো। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই

চেনিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এটা চলছে পাশপালিশ নিয়ে। তো ছোটো বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করতো, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু এক পাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেক দিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে। কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যি তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে। রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আবারও ফিরব তার কথা নিয়ে।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

দোয়াটা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে, কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশপালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায় আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশপালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশপালিশ আসে, ভাবুন পাশপালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশপালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশপালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবার দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4475039657 12 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে কিন্তু এত বালিশ তো সম্ভব নয়, সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশে। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্ব পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। তারা

মনরাজ সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: ও গো নিরুপমা
0: বাঙালির প্রাণ,
1: ও গো নিরুপমা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলতো। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। সেই গানটা আপনাকে শোনাচ্ছি আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারা নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্য রকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্স করেছিলেন সেই সময়। আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক। এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল। একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বের বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব, তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি। আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাব তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনব গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎই নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণ ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তাঁরা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপারহিট ছবি দর্শকদের উপহার দেবে। এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু, এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান, এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কোনোদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: শতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে অন্য

0: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: যতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চ্যাট, তারপরে কেটে গেল মাস চ্যাট, ফিউজ হলেছে কত ফিউজ চ্যাট, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্ট স্কুলে একে ওকে তাকে তোলে।

শাশ্বত হে দুয়ায় আমি নিয়া কিংবা চাঙুয়ায় একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।

অনেকেই বলেন যে সময় না হলে নাকি কোনো কিছু হয় না, অর্থাৎ সময়ের আগে কিংবা সময়ের পরে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। একদম ঠিক সময় ঠিক জিনিসটা ঘটেই, কিন্তু আমার কিন্তু মনে হয় যে কিছু কিছু জিনিস কিন্তু অসময়ে ঘটে। ইনফ্যাক্ট আমি দেখেওছি সেই সমস্ত জিনিস। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকে আপনার সঙ্গে শেয়ার করব অসময়ে ঘটে যাওয়া কিছু জিনিসের কথা। অসময়ে এরকম কিছু কিছু জিনিস ঘটে যেগুলো কিনা সত্যি বেশ রোমাঞ্চকর। তো সেরকমই কিছু রোমাঞ্চকর ঘটনার কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করব, যেগুলো কিনা আমি একদম প্রত্যক্ষদর্শী। তো এই অসময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রথমেই যে অসময়ের কথাটা আপনার সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে একটি অসময়ে প্রেমের গল্প। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে অসময়ে প্রেম, আমাদের পাড়ায় একজন প্রফেসর ভদ্রলোক থাকেন, বেশ বয়স হয়েছে তার, মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। সেই সময়ে হঠাৎ করে তার বাড়িতে রীতিমতন প্রেমপত্র আসা শুরু হলো, একটার পর একটি, এবং তারপরে তার বাড়িতে রীতিমতন হইচই কাণ্ড, বুঝতেই পারছেন। আলটিমেটলি জানা গেল যে আমাদেরই পাড়ার এক অষ্টাদশী কিশোরী, সে সেই ভদ্রলোকের প্রেমে হাবুডুবু খেয়ে এই সমস্ত কাজকর্ম করত। কিন্তু এই অসময়ের প্রেম কিন্তু রীতিমতন একটা রোমাঞ্চ জাগিয়ে দিয়েছিল আমাদের গোটা পাড়ায়। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।
1: কাটে যদি রাত গুলো।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

অসময় কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিও বেশ ট্রাবল দেয়। কিরকম বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার নিয়ে। তো যে কথা বলছিলাম যে মাঝে মধ্যে বৃষ্টিও কেমন যেন বেয়াক্কেলে কাজকর্ম করে ফেলে, হঠাৎ করেই অসময়ে হাজির হয়ে যায়। যেমন ধরুন আপনি কোনো কনসার্টে গেছেন, বেশ এনজয় করে গান শুনবেন, ভাবছেন ইন দ্য মিনটাইম ঝরঝর করে বৃষ্টি নেমে গেল। একই ব্যাপার ঘটে যখন কিনা আপনি কোনো খেলা দেখতে বসলেন এবং মাঠে একটি বল পড়ার আগেই বৃষ্টি পুরো ব্যাপারটা কেঁচিয়ে দিল। কিংবা ধরুন একদম ডিসেম্বরের শীতকাল, কোন কোণে একটা ব্যাপার, সেই অবস্থায় যদি আপনার বৃষ্টি হয় ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। কিংবা ধরুন আপনি আপনার স্পেশাল ওয়ানের সঙ্গে বেরিয়েছেন, অবভিয়াসলি ছাতা নেননি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে সে হাজির হয়ে গেল, অর্থাৎ বৃষ্টি। এই সমস্ত কেসে কিন্তু অসময়ে বৃষ্টি মাঝে মধ্যেই হাজির হয় এবং ব্যাপারটা কেমন যেন ঘেঁটে ঘ করে দিয়ে চলে যায়। তো রেডিও বাংলা নেই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। আর একটা ছোট্ট ব্রেক, এখন ব্রেকের সময় হয়ে গেছে, যার উপরান্তে এরকমই অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

অতিথি ব্যাপারটা কিন্তু বেশ গোলমেলে। তার কারণ অতিথি মানে হলো যারা কোনো তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমানেও কি তাই হয়? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে অতিথি অর্থাৎ যারা তিথি বিচার করে আসেন না, কিন্তু বর্তমান যুগে কিন্তু ব্যাপারটা তা নেই। এখনকার আমাদের যারা গেস্ট আছেন বা গেস্ট বাড়িতে আসেন, তারাও রীতিমতন তিথি বিচার করে আসেন। আর যদি কখনো ব্যাপারটা অসময়ে চলে আসেন কোনো কিছু না জানিয়ে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল, একটু অদ্ভুত পরিস্থিতির শিকার হলেও হতে পারে আর কি। মানে কেউই মুখে কিছু বলবেন না, কিন্তু হোস্ট যারা আছেন তাদের মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাবে যে ইউ আর নট ওয়েলকাম অ্যাট অল। কাজেই বলছিলাম না যে এখনকার দিনে অতিথিও যদি বাড়িতে অসময় আসেন তাহলে একটু চাপ হয়ে যায়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এবং জারি থাকবে অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অসময় ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার কিন্তু মাঝে মধ্যে আমাদের মনটা ভালো করে দেয়। যেমন ধরুন, আপনি কোনো একটা বিপদে পড়লেন, এখন সেই সময় দেখবেন কিছু ব্যাপার একদম কনস্ট্যান্টলি ঘটেই চলে। যেমন ধরুন, কিছু মানুষজনকে আপনি ভেবেছিলেন যারা কিনা আপনার পাশে সব সময় থাকবে, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, দেখবেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পাশ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আবার এরকম কয়েকজনকে আপনি পাশে পেয়ে যাবেন যাদেরকে আপনি কাউন্টের মধ্যেই আনেননি, এরা কিন্তু অসময়ে নিজেদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে যায়। আর এই অসময়ের বন্ধুরা কিন্তু পরবর্তীকালে আমাদের খুব কাছের, খুব স্পেশাল হয়ে যায়। কাজেই অসময়ে বিপদের মুহূর্তে এই অসময়ের বন্ধুদের কিন্তু খুব ভালো করে চেনা যায়। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল অসময়ে ঘটে যাওয়া কিছু ব্যাপার স্যাপার নিয়ে। এই সমস্ত ব্যাপার স্যাপার প্রচণ্ড ইন্টারেস্টিং, তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলাদেশ .com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার গান দরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছে এবং অবশ্যই আড্ডা থাকছে, ভরপুর কথা থাকছে এবং তার সাথে সাথে থাকছে মন ভালো করার বেশ কিছু গান। তাই বেশি কথা না বলে আড্ডা দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আপনাকে থাকতে হবে আড্ডার শেষ অবধি, আর কানে রাখতে হবে রেডিও বাংলাদেশ .com মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলা এবং বাঙালির কথা বলছি, এবং আড্ডায় যখনই বাংলা বাঙালির কথা বলি এবং তার সাথে সাথে যদি শাড়ির যোগাযোগ থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে যায়। এবং শুধুমাত্র বাংলা আর বাঙালির কথা কেন, আমরা যদি ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোর কথা বলি এবং যেখানে শাড়ির পরার প্রচলন রয়েছে তার কথা বলি, তাহলেও কিন্তু বেশ কিছু কথা উঠে আসে। এক একটা স্টেটে এক এক রকম শাড়ি পাওয়া যায়, ঠিক সেই রকমই পশ্চিমবাংলার বন্ধু রাজ্যেও কিন্তু পাওয়া যায় এক প্রকার শাড়ি। উড়িষ্যার কথা বলছি এবং উড়িষ্যার সবাই আমরা জানি কটকি শাড়ি। উড়িষ্যার কটক এবং কটকির সাথে যে কতটা মেলবন্ধন আছে সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

যখনই শাড়ির কথা বলি এবং তার সাথে বাংলার যোগাযোগ নিয়ে কথা বলি, বারবার কিন্তু সেই তাঁত শিল্প বা কুটির শিল্পের কথা উঠে আসে। অর্থাৎ যারা কষ্ট করে শাড়ি বোনে তাদের কথা উঠে আসে। এবং এই যে আমাদের শিল্পকলাগুলো যেসব জায়গায় হচ্ছে তৈরি হয়েছে, সেই সব জায়গার ঐতিহ্যটাকে কিন্তু বয়ে চলে বারবার শিল্পীরা, সেটাই কিন্তু আমরা হামেশাই বলে থাকি। ঠিক সেই রকমই উড়িষ্যারও একটা প্রাচীন এবং ঐতিহ্য বয়ে নিয়ে যায় সিল্ক এবং এই শিল্প। অর্থাৎ আমরা অনেকেই জানি সম্বলপুর কটনের কথা, সম্বলপুর সিল্কের কথা, ঠিক সেই রকমই কটকি সিল্ক এবং অবশ্যই কটকি প্রিন্ট যেটা সেটার কথাও জানি। এই যে সম্বলপুর এবং কটকি প্রিন্টের মধ্যে কিন্তু মিলঝুল থাকলেও বেশ কিছু ফারাক আছে। অর্থাৎ টেম্পল প্রিন্টটাই কিন্তু অনেক বড় ফারাকের কারণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রেডিও বাংলা নে ডট কমে আমি রুবিনা আছি এবং আজকে আমরা উড়িষ্যা এবং কটকি শাড়ি নিয়ে কথা বলছি। এই যে উড়িষ্যার সাথে কটকি শাড়ির ঠিক বন্ধুত্বটা কবে থেকে, না না আমি কিন্তু হাতে গুনে বয়স বলতে পারবো না বা কোন বছর থেকে সৃষ্টি হয়েছে সেটা না, বহু প্রাচীন বহু পুরনো, সেই জন্যই একটা ঐতিহ্যকে আজও মানুষের মনে তৈরি করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে। এবং যখনই কটকি শাড়ির কথা হয় তখন আমার সাথে মানে আমার জীবনে একটা নস্টালজিয়া কাজ করে। যারা ওড়িশি ডান্স করেছেন বা শিখেছেন তারা জানেন যে যখনই ওড়িশি নাচ করা হয় তখন কিন্তু সেই কটকি শাড়ি পরেই নাচ করতে হয়, অর্থাৎ ড্রেসের যে কস্টিউমটা সেটা কিন্তু কটকি শাড়ির ওপরে এবং তার ওপর রূপোর গয়না ইউজুয়ালি ইউজ করা হয়, কিন্তু যেহেতু সবার পক্ষে রূপোর গয়না ইউজ করা সম্ভব হয় না সেই জন্য সিলভার কালারের গয়না ইউজ করা হয়। তার মানে বুঝতে পারছেন তো যেই ডান্স ফর্মে কটকি শাড়ি ইউজ করা হয় তার মানে সেই ডান্স ফর্মটা কত পুরনো, তার সাথে কটকি প্রিন্টটা কত পুরনো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with ETOS services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন RadioBangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangladesh.com এ আজকে কটকি শাড়ি নিয়ে কথা বলছি এবং উড়িষ্যার কটকি শাড়ি কতটা ফেমাস সেটা নতুন করে বলার কথা রাখে না। উড়িষ্যা জেলার কটক শহর এবং সেই শহরেরই একটা জায়গা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে কটকি শাড়ির। এবং তার সাথে সাথে অবশ্যই এই কথাটা বলবো যে কটকি শাড়ির সাথে কিন্তু জগন্নাথ দেবের আরাধনার একটা মিল আছে, কারণ যারা ওড়িশি নাচ করেছেন বা যারা নাচের ব্যাপারে একটু ইন্টারেস্ট রাখেন তারা জানেন যে জগন্নাথ দেবের আরাধনা করতে করতেই কিন্তু মানে আরাধনা করাই নাচের মাধ্যমে, সেটাই কিন্তু ওড়িশি নাচ। এবং সেই নাচের প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা পশ্চারে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে যে জগন্নাথ দেবের আরাধনা করা। এবং সেক্ষেত্রে ওড়িশি নাচের ডান্স কস্টিউমটা কিন্তু অবশ্যই কটকি শাড়িতেই করা হয় এখনো অবধি। তো সেখান থেকে আমরা জানতে পারছি যে কতটা পুরনো এবং সেই ঐতিহ্যটা দক্ষ হাতে নিখুঁত হাতে শিল্পকলার মাধ্যমে উড়িষ্যার যেসব শিল্পীরা তারা কিন্তু বহন করে নিয়ে চলেছে। অনেক পুরনো এই শাড়ি, তাই জন্য আপনার ওয়ার্ড্রবে থাকতেই হবে যদি আপনি ভালোবাসেন শাড়ি। এবং পুরীতে যদি ঘুরতে যান বা উড়িষ্যার যে কোনো অঞ্চলেই ঘুরতে যান না কেন, কটকি শাড়ি কিন্তু কেনা মাস্ট। এবং আপনার কেন ভালো লাগে কটকি শাড়ি আর কটা আছে সেটাও প্লিজ আমার সাথে জানাতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobangladesh.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। স্মৃতির পাতা উল্টোতে কার না ভালো লাগে, আজকে আমরা সেরকমই কিছু স্মৃতির পাতা উল্টব। আসলে আমাদের জীবনের এমন কিছু কিছু জিনিস থাকে, বস্তু থাকে, যেগুলোকে আমাদের ভীষণ মনের সঙ্গে মিলে থাকে, হৃদয়ের সঙ্গে মিলে থাকে, কিন্তু সেইগুলো যখন আমাদের ফেলে আসার সময়ে আমরা খুঁজতে চাই, তখনই তাদের দেখা পাওয়া যায়। ঠিক যেরকম আজকের এই আড্ডায় আপনাদের সঙ্গে শেয়ার করব পাশবালিশের কথা। একদম ছোট্ট বয়সে যখন বিছানায় একদম ছোট্ট শিশু হয়ে যখন আপনি থাকেন, দেখবেন তার চারপাশে আপনার মা পাশবালিশ দিয়ে ঘিরে রাখে যাতে আপনি গড়িয়ে না পড়ে যান। এই যে একটা অদ্ভুত স্মৃতি, এই যে গড়িয়ে না পড়ে যাওয়ার জন্য পাশে ঘিরে দেওয়া হয়, আবার সেই পাশবালিশেই আমরা পাশ ফিরি তার উপর পা দিয়ে, এক অদ্ভুত মুহূর্ত। আর সেই পাশবালিশগুলো ছোট ছোট পাশবালিশ থাকে, তো এক অদ্ভুত নস্টালজিয়াই বলা যেতে পারে। মাথার বালিশটাও ঠিক সেরকম ছোট্ট মতো, একটা ছোট্ট শিশু যখন ঘুমায় তখন যেভাবে তাকে যত্ন করে সুন্দর করে পাশবালিশও আমাদের আপন করে রাখে, বস্তু হলেও সে কিন্তু বড় আপন। কথা হবে আটা চলবে পাশবালিশ নিয়ে, কিন্তু এখন গান।

ফিরে এলাম কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল একটা পাশ ফারিশ নিয়ে। হ্যাঁ, পাশ ফেরার পর যে আমাদের খুব যত্ন সহকারে গড়িয়ে পড়ে না যেতে সাহায্য করে তিনিই হলেন সেই পাশ ফারিশ, যে রক্ষা করেন কখনো যেন কোথাও ঘুমের ঘরে ওই স্বপ্ন দেখতে দেখতে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কখন যেন পাশ ফারিশকে সরিয়ে ফেলে পড়ে যাওয়া না হয়। তার জন্যেই এই গুরু দায়িত্বটা পালন করে থাকেন এই পাশ ফারিশ মহারাজরা। তো সত্যি একটা সময় যখন ছিল যেই পাশ ফারিশ না থাকলে হয়তো খুব একটা চিন্তার ব্যাপার থাকতো, তাহলে কি দিয়ে গার্ড দেওয়া যাবে, কারণ ঘুম থেকে উঠেই তো হামাগুড়ি দেওয়া স্টার্ট, আর সেই জায়গায় কিছুভাবে আটকাতে হবে। আর তার জন্য কিন্তু যত্ন সহকারে যদি অন্য কাজেও মগ্ন থাকে তার বাবা মা, পাশ ফালিশ তাকে রক্ষা করবে। আবার সেই ছোট্ট শিশুটি পাশ ফালিশ দিয়েই উঁকি ঝুঁকি দেওয়া শুরু করেন এবং হয়তো খাটের মধ্যে শোয়া আছে, ঘুমোচ্ছেন জানেন, আর আপনি হয়তো কোনো

একটা কাজ নিচে করছেন আর কি। তখন হঠাৎ করেই দেখা গেল যে মহারাজের ঘুম ভেঙেছে, সে এবার সেই পাশবালিশ টোপকে অঙ্কি দিচ্ছেন। ভাবুন সেই মুহূর্তটা, আর এটাই একটা স্পেশাল মুহূর্ত পাশবালিশকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন, আর অনেক কিছু বলবো আজকের এই স্পেশাল আড্ডায়, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই স্বর্ণালী দিনের কথায়, সেই পাশবালিশের সঙ্গে জড়িয়ে থাকা মুহূর্তগুলোর কথা। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

চেনিউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর তাতে চলছে পাশপালিশ নিয়ে। তো ছোট বয়সে যে পাশপালিশ যেরকমভাবে সহযোগিতা করত, বড় বয়সেও কিন্তু তার গুরুত্ব অপরিসীম। বৃদ্ধ বয়সে মানে প্রবীণ যিনি মানুষ, তার সামনেও কিন্তু বড় ছেলে বা মেয়েরা তারা কিন্তু পাশপালিশটিকে রেখে দেন, যাতে সেই প্রবীণ মানুষটি কোনোভাবে যেন আবার সেই গড়িয়ে পড়ার ব্যাপার। সত্যি জীবন যে চক্রাকারে ঘুরে তার প্রমাণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে ছন্দে ছন্দে আমরা পেতে পারি। আর যদি আমরা সেই মুহূর্তগুলো মানে সেই ছোটোবেলায় আবার ফিরি, সেই বড়োবেলায় আবারও ফিরে, এক অদ্ভুত জার্নি বলা যেতে পারে জীবনচক্র, এক অদ্ভুত জার্নি। আর এই জার্নির মধ্যে আমাদের কোথাও কোথাও থামতে হয়, কোথাও কোথাও ভাবতে হয়, কোথাও কোথাও মনে পড়ে যায় সত্যি এই দিনটা আমরা সেইভাবে কাটিয়েছিলাম। আর এই প্রবীণের কথা বলতে বলতে, প্রবীণ একটি মানুষের কথা বলতে বলতে আমার মনে পড়ে যাচ্ছে সেই সময়ের কথা। দেখছি ছোট্ট শিশু এক পাশে পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে, আর আরেকদিকে একটি প্রবীণ, সেও পাশপালিশ আঁকড়ে শুয়ে আছে। কারণ দুজনেরই একটাই ভয়, গড়িয়ে না যাই। সত্যিই তো জীবন কিন্তু গড়িয়ে যাবে, বয়স কিন্তু গড়িয়ে যাবে, কিন্তু পাশপালিশ রক্ষা করবে, রক্ষা কবচ আমাদের এই পাশপালিশ। সঙ্গে থাকুন, আমরা ফিরব তার কথা নিয়ে।

0: ಕನನ ಗುರು
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ।

দোয়াটা চলছে পাশ পালিশ নিয়ে, গান মুসাফিরের আড্ডায় আজকের এই আড্ডা এগিয়ে চলছে। তো মনে পড়ে যায় এই পাশ পালিশ নিয়ে যুদ্ধের কথা, ভাই বোন একসঙ্গে অপেক্ষা করছে কখন তারা বাবা মায়ের আড়ালে দুটো পাশ পালিশ নিয়ে যুদ্ধ করবে, এ ওকে মারবে ও ওকে মারবে, আর তারপর সেই পাশ পালিশটা এমন যথারীতি মারপিটের জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কেউ হারবে বা জিতবে সেটা ব্যাপার রইল না, কিন্তু পাশ পালিশটি যথারীতি ফেটে তুলো বেরিয়ে যায় আর তার প্রকোপ এসে পড়ে সেই দুটির ওপর, কে ফাটিয়েছিস বল। তো এইভাবে কিন্তু লড়াই জমে ওঠে এই পাশ পালিশকে কেন্দ্র করে, এবং তারপর আবারও একটি নতুন পাশ পালিশ আসে, ভাবুন পাশ পালিশটি ফেটে গেছে, উদম মার খাওয়া হয়ে গেছে, এবং কে যে দোষী সেও আজ পর্যন্ত কেউ জানার অপেক্ষা রাখে না, এভাবেই চলে আসছে বছরের পর বছর। আর ঠিক আবার একটি নতুন পাশ পালিশ এনে রাখা হয়েছে, এইবার সেই পাশ পালিশের আড়াল থেকে দেখা যাচ্ছে আবার দুটো মুখ, কখন আবার যুদ্ধ শুরু হবে ভাবুন, এই মুহূর্তটা কিন্তু বাঁধিয়ে রাখার মতো, তাই না? মনে পড়তে যাচ্ছে না? হ্যাঁ, লড়াই, স্মৃতি, ভালোবাসা, টুকরো যুদ্ধ, খুনসুটি, আমাদের সব কিছুতেই পাশ পালিশ আছে। সঙ্গে থাকবে, ফিরে আসছি।

পাশপালিশের আড্ডা নিয়ে ফিরে এলাম আমি সৌভিক। গান মুসাফিরের আজকের এই স্পেশাল আড্ডা ইতিমধ্যেই কিন্তু শেষের পথে। তো কেমন লাগলো আজকের এই আড্ডা অবশ্যই 4447503965712 আমাকে জানাতে ভুলবেন না। এবং এভাবেই আপনিও যদি পাশপালিশ সম্পর্কে কোনো রকম টুকরো অভিজ্ঞতা থাকে জানাতে ভুলবেন না। আমার আরও বেশি মনে পড়ে যাচ্ছে, যখন মাথার বালিশটি সরে যায় তখন পাশপালিশই মাথার বালিশ হয়ে আমাদের সম্মান রক্ষা করে। যে মাথার বালিশ নেই, ঠিক আছে চলো পাশপালিশ। তো এরকম অনেক সময় অনেক মুহূর্ত গেছে যখন হয়তো একসঙ্গে অনেকজন মিলে শুতে যাচ্ছে কিন্তু এত বালিশ তো সম্ভব নয়, সেই পাশপালিশটি মাথায় রেখে একটা পাশপালিশে চারজনের মাথা দেখা যাচ্ছে। তারা সেইভাবে একটু একটু করে টেনে ভোরের দিকে দেখা যাচ্ছে অন্তত দুজনের মাথায় আছে আর বাকি দুজনের একদম মাটিতে মেশা। এই যে একটা মুহূর্ত, এটাও কিন্তু পাশপালিশের একটা অবদান আছে বলা যেতে পারে। কারণ মাথার বালিশ যখন কম পড়ে যায় তখন পাশপালিশটি মাথায় চলে আসে, সে তখন তার দায়িত্ব পালন করে। তাই আমাদের এই টুকরো জীবনে এমন কিছু বস্তু থাকে যার গুরুত্ব কিন্তু অপরিসীম, কিন্তু আমরা ভুলে যাই, আমরা গুরুত্ব দিই না। আজ থেকে তাদেরকেও একটু গুরুত্ব দিন না, তাদেরকেও একটুখানি আপন করে নিয়ে একটু হাসুন, ভালো লাগবে, স্মৃতি ফিরে পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাঙালি.com। তারা

মনটা সত্যি হারিয়ে গেছে 90 দশকের ভালোবাসার কাছে। আগেকার দিনের ভালোবাসার এক অদ্ভুত অনুভূতি ছিল, মানে ভালোবাসাটা একটু অন্যরকম ছিল। ভালোবাসা এখনও আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তখন না ভীষণ অদ্ভুত ছিল। সোশ্যাল মিডিয়া ছিল না, ভিডিও কল করে এত কথা বলারও সম্ভব সেই সময় হতো না, সচরাচর এত দেখাও হতো না, তবে প্রেমটা ভীষণ ভীষণ ভীষণ গাঢ় ছিল। তখন প্রেমের একটা বিশেষ মাধ্যম ছিল, মানে বলা যেতে পারে যোগাযোগের একটা বিশেষ মাধ্যম ছিল, চিঠি কিংবা ল্যান্ডলাইন। উফ, কি দারুণ নস্টালজিয়া! মানে চিঠি লিখে প্রেম করার যে স্বাদ, মানে এটা নিয়ে আপনার সঙ্গে আগেও আড্ডা হয়েছে। তো চিঠি কিংবা ল্যান্ডলাইনের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে প্রেম করার। মানে আপনারও সেরকম কোনো এক্সপিরিয়েন্স আছে তাহলে অবশ্যই আমাকে জানান না, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে +447503965712। আর এরকম গল্প থাকলে অবশ্যই আমাকে জানান। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com, আর ফেসবুক পেজ ফলো করতে কিন্তু ভুলবেন না, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। কথা হচ্ছিল নাইনটিজ এর ভালোবাসা নিয়ে। আগেকার দিনে সব থেকে কষ্টদায়ক হতো বাড়িতে কনভিন্স করতে, মানে প্রেমটার যে পরিণতি পাবে, বিয়ের যে পর্যায়ে যাবে, সেটা দুই বাড়িতে রাজি করার একটা অদ্ভুত লড়াই চলত। এখন যেমন লাভ ম্যারেজটা অনেক ইজি হয়ে গেছে, এখন উল্টে বাড়ি থেকে বলে এবার একটা প্রেম কর, মানে আমাকে তো এটা প্রায়শই বলে। তো আগেকার দিনে না একটু অন্যরকম ছিল, মানে আপনিও হয়তো রিলেট করতে পাচ্ছেন যে বাড়িতে কনভিন্স করার যে বিষয়টা সেটা খুব চাপের ছিল আর কি। কিন্তু ওই ভালোবাসলে লড়াই করার ক্ষমতাটা নিজে থেকে চলে আসে বস, তাই না? তারপর যখন বাড়িতে রাজি হয়ে যেত সেই যুগল, তখন মনে মনে গুনগুন করে একটা গান গেয়ে উঠত। শুধু তখন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ, সেই গানটা আপনাকে শোনাচ্ছি। আর ব্রেকের ওপারে দুটো গানের পরে ফিরে আসছি, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম দুটো গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আহা, এই কথাটার মধ্যে দারুণ একটা জোর আছে কিন্তু। আজ অব্দি কথাটা আমাকে কেউ কোনোদিনও বলে সত্যি। যাই হোক, আগেকার দিনের এই যে একটা প্রেম ছিল, সেই প্রেমটা কিন্তু ভীষণ খাঁটি ছিল। মানে এই যে চিরদিনই তুমি যে আমার যে গানটা এবং দুটো মানুষের মধ্যে সেই প্রমিসিংটাও খুব স্ট্রং ছিল, ভেজালের পরিমাণ একটু কমই ছিল। সেই সময় মানুষ যারা আছেন তাদের মুখেই এই সব গল্পগুলো শোনা এবং শুনতে দারুণ লাগে। মানে তাদের প্রেমের যা যা ক্লাইম্যাক্স ছিল সত্যিই সিনেমাকে হার মানায়। আপনারও নিশ্চয়ই এরকম কোনো গল্প আছে? নিশ্চয়ই আছে। থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল 90s এর ভালোবাসা নিয়ে। এই যে গানের লাইনটা একটু আগে টিউন হচ্ছিল, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, এই লাইনটার মধ্যে একটা অদ্ভুত দারুণ ভালোবাসার জোর আছে, একটা কমিটমেন্ট আছে। কমিটমেন্ট এখনও আছে, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু সময়ের ভালোবাসা বা সম্পর্ক একটা দারুণ নিদর্শন আমাদের কাছে। সত্যি সেই সময় ভালোবাসার গভীরতা এতটা বেশি ছিল, টানটাই অন্যরকম ছিল, দেখা হতো না, কথা খুব কম হতো, টেলিফোনে ল্যান্ডলাইন কিংবা চিঠির মাধ্যমে হতো, কিন্তু ভালোবাসার কমিটমেন্টগুলো কিন্তু অন্য রকম ছিল। কারণ যেটা বলছিলাম, বাড়ি থেকে হয়তো ভালোবাসা মানে সম্পর্ক অ্যালাও করতো না সেভাবে, বা মেনে নেওয়ার পর প্রচণ্ড একটা যুদ্ধ চলতো, মানে মেনে নেওয়ার পরও একটা যুদ্ধ চলতো, এরকমও অনেক ঘটনা শুনেছি। তবে কিছু ভালোবাসার কমিটমেন্ট যুগে যুগে ভালোবেসে যেন রয়েই যায়, মানে সেই উদাহরণগুলো আজও আমাদের মধ্যে বেঁচে আছে, তাই জন্যই আমরা এত স্ট্রংলি ভালোবাসা নিয়ে কথা বলতে পারছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। ফিরছি আরও দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। 90s ভালোবাসার কথা বললে বাবা মায়ের ভালোবাসার গপ্পটা ভীষণ মনে পড়ে যায়। আজকে তাহলে শেয়ার করি গপ্পটা। যদিও আমার বাবা মায়ের অ্যারেঞ্জ ম্যারেজ, আমার পিসি ঠাম্মা আমার বাবা মায়ের সম্বন্ধটা ফিক্সড করেছিলেন সেই সময়, আমার বাবা যখন আমার মাকে দেখতে যায়, একটা ব্লেজার পরে সুন্দর করে সেজে গুজে মাকে দেখতে গেছিল। মা ছিল খুব লাজুক আর বাবা দারুণ রোম্যান্টিক, এই কথাগুলো মায়ের মুখ থেকেই শোনা। বাবা ব্লেজারের পকেটে গোলাপ ফুল নিয়ে গেছিল, একবার দেখাতেই দুজনকে দারুণ পছন্দ হয়ে যায়। তখন ভালোবাসা নিয়ে বাকস্বাধীনতা খুবই কম ছিল, প্রকাশটাও ভীষণ কম। তারপর ঘটনাচক্রে এক বছর ওদের কোনো কথা নেই, মানে ফ্যামিলির তরফ থেকেও কোনো কথা নেই আর নিজেদের মধ্যে তো নেই। তারপর হঠাৎ একদিন বাবার কিছু একটা মনে হয়েছিল, আবার বাড়ির সবার সঙ্গে কথা বলে বিয়েটা ফিক্সড করে। হ্যাঁ, এটাই ছিল পরিণতি। আসলে ঈশ্বর যে কাকে কোথায় বেঁধে রেখেছেন সেই কথা বলা খুব মুশকিল। ভালোবাসারা জোট বেঁধে আজ 30 বছর রয়ে গিয়েছে। চিন্তা নেই, আমিও তো রয়েছি আপনার সঙ্গে, বন্ধুত্বে বাধা পড়ে গেছি। দেখেছেন, আড্ডা দিতে দিতে সময় এখন বলছে প্রায় শেষ, একদমই শেষ। আজকে গপ্পটা এখানেই থামাতে হলো। তাহলে আজ আসি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

পরিচালক অভিজিৎ সেন নিয়ে আসছেন তার নতুন ছবি, আর সেখানে থাকছেন সুপারস্টার দেব। এর আগে আমরা প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন আর সঙ্গে সুপারস্টার দেব তাদের আমরা একসাথে টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে কাজ করতে দেখেছি, আর এবার তারা নিয়ে আসছেন তাদের নতুন ছবি, আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলবো এই নতুন ছবি নিয়ে, যেখানে আমরা আবারও সেই প্রজাপতির পর একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এই ছবিতে আমরা নায়িকার ভূমিকায় যাকে দেখতে পাবো তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সেই ছবি নিয়ে আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। চলুন শুনে নিই পরপর তিনটে গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

প্রজাপতি ও প্রধানের পর দেব অতনু অভিজিৎ রই নিয়ে আসছেন তাদের নতুন ছবি, তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর সেই ছবি নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নতুন ছবি প্রতীক্ষার কথা বলছি, এই ছবিটিও একটি পারিবারিক ছবি। আর এখানে আবারও প্রজাপতির পর বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। যদিও এই ছবির যে গল্প সেখানে তার প্রেক্ষাপট পরিস্থিতি সবকিছুই আলাদা। এই ছবির জন্য প্রযোজক পরিচালক চাইছিলেন দেবের সাথে জুটি বাঁধবে একজন নতুন মুখ, আর সেখান থেকেই তাদের পছন্দ বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় দেখে সবাই ভীষণ ভীষণভাবে প্রশংসা করেছেন। এরপর আমরা বাংলা ছবি অতনু ঘোষের ছবি আরও এক পৃথিবীতেও তাকে অভিনয় করতে দেখেছি, আর সেই ছবির জন্য তাকে নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। আর এবার তাকে আবারও টলিউডে অভিনয় করতে দেখব এই নতুন ছবি প্রতীক্ষাতে। আর সেই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তাই জন্য একটু প্রতীক্ষা চলুন, নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেন পরিচালিত এবং সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি প্রতীক্ষার কথা ঘোষণা হয়ে গিয়েছে। আর এর আগে আমরা তাদের একসাথে কাজ করতে দেখেছি টনিক, প্রজাপতি এবং প্রধান ছবিতে। আর এবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে প্রতীক্ষা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই মতো প্রসেনজিতের সঙ্গে কথাবার্তাও হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ছবিতে আমরা অভিনয় করতে দেখছি মিঠুন চক্রবর্তী এবং দেবকে। এর আগে আমরা তাদের দুজনকে একসঙ্গে প্রজাপতি ছবিতে কাজ করতে দেখেছি, সেখানে তারা বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং সেই ছবিটি কিন্তু ভীষণভাবে হিট হয়েছিল। আর এই ছবির যে গল্প, সেই গল্প কিন্তু চূড়ান্ত হয়ে গিয়ে, যদিও চিত্রনাট্য নিয়ে এখনো তারা কাজ করছেন। আর এই প্রতীক্ষা ছবির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। প্রতীক্ষার যে শুটিং, সেই শুটিং কিন্তু শুরু হচ্ছে আগামী নভেম্বর মাস থেকে। আর এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হওয়ার কথা লন্ডনে। এই ছবি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনে নেব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা বিনোদন জগৎ নিয়ে কথা বলছি, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। এই ছবিতে আমরা আবারও একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব মিঠুন চক্রবর্তী এবং দেবকে। আমরা জানি যে এর আগে তারা একসঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রজাপতি ছবিতে, আর সেই ছবি ব্লকবাস্টার হয়েছিল। আর এবার প্রতীক্ষা, যে এই প্রতীক্ষা ছবিতেও কি দেব মিঠুন জুটি আবারও একটি সুপার হিট ছবি দর্শকদের উপহার দেবে। এই ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায়চৌধুরী। আর এই ছবির যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। আর এই ছবির যে শুটিং, সেই শুটিং কিন্তু বেশিরভাগটাই হবে লন্ডনে, তবে কিছু অংশের শুটিং কলকাতাতেও হবে। তবে এই বছর নয়, আগামী বছর মুক্তি পেতে চলেছে এই ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা দেবের সাথে জুটি বাঁধতে যাকে দেখব, তিনি বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। এখন আমাদের অবশ্যই প্রতীক্ষা, এই প্রতীক্ষা ছবি। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা।

শুনছেন রেডিও বাংলা নেট .com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিনোদন জগৎ নিয়ে, যেখানে শেয়ার করছি আপনার সঙ্গে নতুন ছবি প্রতীক্ষার কথা। দেব, অভিজিৎ, অতনু এই ত্রয়ী এর আগে আমাদের প্রজাপতি, টনিক আর প্রধান এই যে তিনটি ছবি, সুপারহিট তিনটি ছবি আমাদের উপহার দিয়েছেন, আর এইবার তারা নিয়ে আসছেন তাদের চতুর্থ ছবি প্রতীক্ষা। আর এই ছবিতে আমরা আবারও মিঠুন চক্রবর্তী এবং দেবকে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখব। আর এই ছবিতে আমরা দেবের সঙ্গে জুটি বাঁধতে দেখব বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিনকে। আমাদের এখন সবারই অপেক্ষা, বলা যায় প্রতীক্ষা, প্রতীক্ষা ছবির। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: কি এই কথাটা কি তোমারও মনে হয় কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
5: অন্য কোথাও চল?
6: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
7: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

স্যার, তারপরে কেটে গেল মাস চার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে।

শাশ্বত হে দুয়ায় আমি নিয়ে বাচ্চা একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিল।